স্পেশাল অ্যাকনলেজমেন্ট লো স্পেশালি রোল ইচি প্লেমে সব বিবু হেন্ড ওয়ারে ডাইরেক্টর লো ইমি লো এমওসিসি থ্যাংক ইউ ইউলে সাবে স্থানা বইতে মি তু তেতে বা মানে চা হেন্ডে মু ইমি সাবে উইথনেস ইম সেরোমনি ওইতে মল স্টাফ লুমি লো এস অল স্টাফ লুমি লো ভিএমএচএস হ্যাঁ ওয়ান্স ভিএমসিটি নাও ইয়ামি ভিএমএচএস ওকে তাহলে পাস্ট তো ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট ইমি কারণ ইমি সাবে অ্যাচিভমেন্ট তেতে লো সিভিল এভিয়েশন তাহলে মতে আমি গল কোনো তু লি আর এম ওয়ান সামথিং ওয়ে আমি ফার্স্ট টাইম লো ইমি সাবে অ্যাচিভিং লো কান্ট্রি লো ইমি জয়েন এম লিগ লো অল কান্ট্রি সে আলো প্যাসিফিক ওয়ে লিস্ট আপ ফিনিশ লো লেভেল এলো বিহাফ লো হন তু মেট্রোলজিক্যাল বো হাইড্রো মেট্রোলজিক্যাল সার্ভিসেস মি ওয়ান্ট দ্যাম এক্সপ্রেস এম টিপেস থ্যাংক ইউ ব্লুমি গ্র্যাটিটিউড ব্লুমি গুলো সিভিল এভিয়েশন অথরিটি ফান ওয়াটু ব্লো ইউ মিস হ্যাভ এ ওয়ার্ক অলসো ইউ দ্যালাম সিন্স টাইম ব্লো টিচি ডেভিড স্টাফ অলি গিভ ইউ ওয়ান সিক্স মান্থস প্রভিশন সে ইয়েস ইউ লাইক ইউ মেলো ইউ ইউ ওয়ার্ক ব্লো অ্যাচিভ ইম ওয়েন এম ইউ মিচ অ্যাচিভ ইম দিদে সো ইউ টুক মিনো সাবে মোর দ্যান 13 ইয়ার্স ব্লো ইউ মিস হ্যাভ এ কাম লো লেভেল এটিতে সো থ্যাংক ইউ Thank you, Civil Aviation Authority. Tare ta Chris with team blue blue misa waktu kata waktu paso. Lo sabe me game me come through tete. Thank you plus sabe give him certificate mo trust him se mi vale sabe me come work. After lo did to